মাকেনি বহনে জোজো বঞ্জে দিহড়া সো উমর হাত পবন ফরিদা তন সুকা পিঞ্জর থিয়া তলিয়া খুঁডে কাদ আগে সুরদ ন বহড়ো দেশ বন্দে কে পাদ কাদা তরঙ্গ টন্ডোলিয়া সগলা খায়া মাস এগে লেনা মত হো ফির দেখন কী আস কাদা চুড না পিঞ্জরা বসে তা উদর যাহে জিত পিঞ্জরে মেরা সব বসে মাস না পিদু খাহে ফরিদা গোর নিমানি সাড করে নিকরিয়া কার আও।